0: сууд үзүй тэр ширэ ширэ пегада но тама теги юлдирасина тада ти вана машата гасина те ощи поти сати шерва вот тут говори но
1: да си
0: танда дэра тэрэ гэнэ патле мадэни тигала рага да тина те экс тэрэ на бежана цойки бидати но тинан лади экс 28 сана ди шерва шерва тамма тэ шерва но тигита дэнти дарби юлги тигане шерви ми пор мангу вот да сада ти дарби шерви ки чотан рикшу да кери ки тогла ди ки нокта нангла ра лопу ки ти дарби ки хорю ки тигане зого ди сенатари ки годи нонки нола ласе
1: ласе ласе та асрила туи дакви сокпа гусуне дигане сосе хурца нангне чагле нанги нодып чуни кясинан танда тарунгсан гла манг дакви шери ки ке ик чу танг рикшу ки лобжунг ди дакви лопта ла ти рубла ди манг торик ле му зопла ди каган ки го ки телас
0: танда поти та дакви торик ти дакви гаон палика торинге на нагар палика ди чим истания тала ти го
1: ཁྱི ཕྱི
0: ཁྱི ཕྱི ཁྱི ཕྱི
1: ཁྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི ཕྱི
2: yatay kangma tengla di chay yatay tho darbi jolok le lo pu thak thore lo pu tu yana yatay da lok thugi no pura yana darbi chak chu badan ti ko la lo su tan pura yana yatay te gi da yatay kang tar darbi ji yapo lo pu tengla di lo chi gi nangla yaje jinda ma pa gi chi pa gi pedala di jinda ni di ta la ek kala sa dui kala si lo chi gi nangla darbi te kap ki thugi no ti gesa le si di tan da di tura yana tori gi wa ya song yu ta adar bu
3: Yulgi, kanda bidala bebastapan suami diudi sam kami ceng bodi nasisi. Datu ki sherwi ki kiri. Kita muda jenar matri bahasa tamang di sini yolmo di sini. Siti kita matri bahasa lo cukup di dasar itu sun. Jinda sampunya jen jinda jabatnya ki nangnola dasar siti 45 minit ki kanda matri bahasa lo cukup di.
4: Nasi.
3: Lo ceng nangla rete bit kani wala.
4: Nasi.
3: Yulgi kata ni utan cemposo yulgi jadi di dalam beberapa tahun tu ni di dalam cemposo. Jadi tanda miringi tanda ki orang bawa di super cemposo sisi di dalam beberapa tahun tu ni di dekik.
4: Nasi.
3: Kamu dalam bujino sisi ti লোকটা লোকছেন দি চুক পারি নিয়ে লোকছেন হো তো শুঙ্গি টেম্পেও অনুসার লোকছেন কিনা মতো নিদিন নো মিদু
1: লাসে আরিংকি ল্যারিমলা হিমালয়ান বুদ্ধিস্ট এজুকেশন নেপাল কি মূলঙ্গেরপা আচরে সার কি শেরপা কি খং তুই বুদ্ধিস্ট এজুকেশন ইউএসএ ইং তাং ক্যান্ডিক নে দেখবি শেরি কে ছো তাং রিসুংতিও এরগে জবলা নঙ্গিন ফেউ ছাগলেন তুই কোরলা সাসে খ্যান্ত খাকশন পোতিও জাগনাংসুং দেখবি আমেরিকালা উতু আমেরিকালা জুনতুপ শেরওয়া আচুনুপ ইজনুম তুই হুরথাকলা গোসু বুদ্ধা এজুকেশন ইউএসএ ইং কি তাং দেখবি নেপাল্লা গোসু হিমালয়ান বুদ্ধা এজুকেশন নেপাল কি মেম্বারশিপ প্রোগ্রাম সাং খুরনে ওয়ানওয়ায় এম্বুলা তাং ছিগেলা জুনতুপ দেখবি শেরওয়া আচুনুপ ইজনুম তুই দি ছোকপি ছোকমি আংনা মেম্বারশিপ লানে সাং খং তুই গোসু দুগৈ ছাকলেন খাকশন বুলা রোগ্রাম তাং গ্যাপুর নাংলো নাং সিনে শবিন লাসে আরিংকি ল্যারিমকি তুসো তি ডুবু সালনো ছাকলেন ঠেলমুরং জুনোস নাং আরিংকি ল্যারিমলা তুসো নাংগুবলা আসরেলা ইয়ংলুংসং ইং থাকমানে তুজি শে শোবিন লাসে লাসে রেডিও নেপালনে শেরি ডলুকি ল্যারিম গোসু মিকুল সিরুপত্রং দাকপি শেরি কে লু শব্রু রিক্সুং তাং লুকসোতিও সুমকেপ কি তুপ তাং ইয়ারগে জব ইন্দুপ তাপকি দিকোরলা দাকপু তেরি কি কাং থুপু হুরতাক কি গোকি দাকপু শেরতিও শেরবা শেরো ইন্দুলা সো গাসুনক তোদৈরং গাসু কানে শেরি কেতি লুবগোকি দাকপু লুংবা কেনি লেপসিনাং নেতাং সুকুই ওয়াসিনাং দাকপি শেরি কে ছো রিক্সুং তি তোরজিতু ম্যাগি সিনে জামুলিংলা দাসা নাসকলা ফেলনে জুনু তুপ শেরো আজুনুপ তাং ইজুনুম তাং সেঙাসালি তেরিলা শপিন দাকপি কে রিক্সুং তাং লুকসোতিও দাকপি মোশি তাং মোটোইন দিলা সুংকেপ কিতু দাকপু তেরি কি ল্যাগানিন সিনে ল্যাঙ্গিতিও তেরিলা শুই শেরি ডলুকি ল্যারিমলা তরুং সং গেছা তাং লেওয়া জবলা কাঙ্কি গোকি সিরুপ করলা নিরংলা টুঙ্গুতিও নাংডো নাং সিনে ল্যাঙ্গিতিও তেরিলা শপিন নিরংলা টুঙ্গু নাঙ্গুবলা গিরেকি খাশংতি দুকোচি গোয় শেয়ারপা ইনফো প্রোগ্রাম @gmail.com লাসে তিং শোকলা রমা শেরপা কি লানঙ্গু কে সাংলা সিরুপ সাসে লুঙের মুচিক জকিন গালিয়ারিম জিনকিংমা আং সিং লামা শেরপা তাং লক্ষেপা দালদাসং গংবা শোক থুজিশে তাশি দিলেক।